या वो चली वो चली मिक्स मेरे प्यारे सुनने वालों, शनिल नन्हू और साथ दे रहे थे रोहित छेड़ी इंदित वास नतुलक ट्वी खवेल्ड खसंगर्स आउट हमारे प्रिय सुरिनामा। मेरे प्यारे सुनने वालों, वो खान फन आउट स्वाग नॉर्थ हॉलैंड नार United States of America, Verenigde Staten, de staat Dallas. Waar rijdt hij? Sunita ji en Ajay ji. En hamesha tune kiye karte hain. En jab bhi tune kiye karte hain, to ab bhi karte hain. To dank jullie wel. En vreselijk voor jullie dat het daar zo warm is. Ik hoop dat jullie ergens zijn waar het lekker koel is. Desnoods met de airco aan. Fijn dat jullie afgestemd zijn op UR, Ujala Radio. Or zonder het programma Saturday Night Fever. Aap sabhi ke liye wahan, Sunita ji or Ajay ji. Daar in Texas, in USA. Ek geet hamne tayar karke rakha hai. Is voor jullie allemaal daar. Enjoy.